প্রহার্য। পাঞ্জাংবর্তিনে তব পুঞ্জুং আরামির ঠুর সিনক সেন কাবুল ধালম দিয়ানালে চুমাব নারেন্দ্র মন্ত্র ঘারি নতৈং আমার তো সাবনে নারেন্দ্র ধব কুঞ্চারানে ঠুর কাশিঙ্গিয়ানির সার্থ চম্ভার পোলাতানে পাঠ্যাং ওপরে কাতিতে সূর্য পান্তারানে রাতে নারেন্দ্র ধার পিপা কার্তি ভালো পো ইং সসামি মনাঙ্গ গান্ধার মারাং কাউলানি পারেং ভুগ্গ কাতান সো কাউলং কাঙ্গান ঢাং কালুয়েন পারেং অপর কা